শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: কথামালা জাপান থেকে অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধু, আশা করি ভালো আছেন। আজ আপনারা শুনবেন টোকিওতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত পিঠা উৎসব নিয়ে একটি প্রতিবেদন। এছাড়া পড়ে শোনাবো কিছু চিঠি ও ফেসবুক কমেন্ট। এদিকে এখন জাপানে চলছে ছুটি ছাটায় ভরা একটা সময়, তাই নিয়ে হবে কিছু কথা। আসর উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।

0: বাংলা নববর্ষ উপলক্ষে গত 14 এপ্রিল টোকিওতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত হয়েছে পিঠা উৎসব। কেমন ছিল এই উৎসব জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই। চলুন শুনি হাসান ভাইয়ের কাছ থেকে।
1: বন্ধুরা, আমি এখন রয়েছি টোকিও মহানগরীর চিয়ুদা ওয়ার্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে। আজ এই দূতাবাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশাখী পিঠা উৎসব। চলুন এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করি। ২০২৬ সালের 14 এপ্রিল বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে বাংলাদেশ দূতাবাসে প্রথমবারের মতো পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। দূতাবাসের আমন্ত্রণে বাংলাদেশি, জাপানি এবং বিভিন্ন দেশের দূতাবাস প্রতিনিধিসহ প্রায় 100 জন অতিথি নববর্ষ উদযাপন করার জন্য দূতাবাস মিলনায়তনে সমবেত হয়েছেন। এ সময় রাষ্ট্রদূতের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়।
2: শুভ নববর্ষ, হ্যাপি বাংলা নিউ ইয়ার, বাংলাদেশ নো শিনেন ওমেদেতো গোজাইমাস।
1: পয়লা বৈশাখের এই আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা পর্বে মঞ্চে সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তি পরিবেশন করা হয়। এ সময় টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ এর শিক্ষার্থীরাও বাংলা ভাষায় সঙ্গীত পরিবেশন করেন।

0: বাংলা সংস্কৃতির এই পরিবেশনা উপস্থিত সকলের বিপুল করতালি লাভ করে। প্রচুর পিঠা, সুস্বাদু খাবার অনুষ্ঠান স্থলে সাজিয়ে রাখা হয়েছে, দেখতে ভীষণ লোভনীয়। আর অভ্যাগতরা বৈশাখী পোশাক পরে নববর্ষ উদযাপন করছেন। আমরা কয়েকজন জাপানি অতিথির কাছে এ সময় অনুভূতি জানতে চেয়েছি।
1: আমার নাম ইউজ আনন্দ, আজকের ইয়েতে অনুষ্ঠানে আমি প্রথমবারের মতো চলে এসেছি এবং এই অনুষ্ঠানে অনেক বিভিন্ন ধরনের গান শুনেছি এবং অন্যান্য দেশ থেকে অনেক লোকজন তো অংশগ্রহণ নিয়েছে এবং বিভিন্ন ধরনের পিঠা এবং খাবার খেয়েছি এবং এটা মানে আসলে এই জায়গা তো আসলে সত্যি বাংলাদেশের মতো, এটা অত্যন্ত ভালো লাগতেছে।
2: আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে ওহাশি মাসাকি।
3: আমার নাম হিরোকো ওহাশি।
2: আজকে এই অনুষ্ঠানে আমি আমরা এসেছি, এই আগে এইরকম অনুষ্ঠান তো হলো না রাষ্ট্রদূতে, তো রাষ্ট্রদূতে দূতাবাসে কয়েকবার খাওয়া দাওয়া করেছি, কিন্তু এইরকমই মানে মেরা হিসাবে ওটা হচ্ছে, বিভিন্ন খাওয়া দাওয়া এখানে দিচ্ছে, এটা খুব দেখে আনন্দ লাগে, খুব ভালো লাগেছি। শুভ নববর্ষ।
0: টোকিও ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজের পক্ষে দলীয় সঙ্গীতে অংশগ্রহণকারী শিক্ষার্থী নাকাজাওয়া নোনোর কাছেও এ সময় জানতে চাই পিঠা উৎসবে এসে কেমন লাগছে।
4: আমি টোকিও বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা পড়াশোনা করছি, আজকে আমি এই অনুষ্ঠানে বাংলার গান সবার সামনে গান গেয়েছিলাম। আমি সবাই হাসি হাসি আমার গান শুনেছি, তাই আমি খুব আনন্দ হয়েছি। আর আমি পিঠা খেয়েছি, অনেক বেঙ্গালি খাবার, আর এটা তো খুব মজা, তাই আমি খুব খুব খুশি হয়েছি। ধন্যবাদ।
0: অনুষ্ঠানে উপস্থিত জাপানি অতিথিদের কাছে অনুভূতি জানতে চাওয়ার পর আমরা কয়েকজন বাংলাদেশি অতিথির কাছে পিঠা উৎসব নিয়ে অনুভূতির কথা জানতে চাই।
5: আমার নাম সাইফুল ইসলাম, আমি জাপানে আছি, আমি আসলে কাজ করি বিডাতে, এখন পিএইচডি করছি গ্রিফস ইউনিভার্সিটিতে। তো আজকে অসাধারণ একটি প্রোগ্রামে আসলাম, বাংলাদেশ এম্বাসি টোকিও আয়োজন করেছে পহেলা বৈশাখ। একেবারে প্রথম দিনে আমরা যে আয়োজনটি দেখলাম, আয়োজনটিতে অনেক দেশের লোকজন আসছে, এখানে জাপানিদের পাশাপাশি অন্যান্য দেশের এম্বাসি বা অন্যান্য দেশের ফ্রেন্ডসরা আসছে। এখানে আমি দেখলাম যে অনেক রকমের পিঠা, এটা আমি আমি বলবো যে 40-50 আইটি রকমের পিঠা দেখছি। এখানে মাল্টি কালচারের লোকজন আসছে, তারা বাংলাদেশ সম্পর্কে জানছে, সেই জন্য সবাইকে ধন্যবাদ এবং পাশাপাশি এম্বাসিকে ধন্যবাদ।
6: আমার নাম নাজমুল সাকিব, আর সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আমি আজকে খুবই এনজয় করছি, আমাদের বাংলাদেশ এম্বাসিতে আজকে পহেলা বৈশাখ উপলক্ষে একটা পার্টির আয়োজন করা হয়েছে, অ্যাম্বাসেডর সাহেব মহোদয় নিজে উপস্থিত আছেন, অনেক ধরনের খাবার দাবারের এখানে ব্যবস্থা আছে, যদি দেখেন জিলাপি আছে, ক্ষেতরে বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা আছে, অনেক ধরনের বিরিয়ানির ব্যবস্থাও আছে।
0: বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলা নববর্ষের দিনে প্রথমবারের মতো পিঠা উৎসব আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী বলেন,
7: আমি বাংলা নববর্ষকে উপলক্ষ করে সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকে আপনারা দেখছেন বাংলাদেশ দূতাবাসে আমরা আমাদের মেলা, প্রাণের মেলা, যেটি বাংলাদেশে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মাধ্যমে উদযাপন করা হয়, সেটি জাপানেও উদযাপনের চেষ্টা আমরা করেছি। আমরা সবসময় বাংলাদেশ কমিউনিটিকে নিয়েই বাংলাদেশের পয়লা বৈশাখ উদযাপন করি, কিন্তু আমার মনে হয়েছে এই আমাদের যে পয়লা বৈশাখের উদ্দেশ্য কী, উদযাপন কেমন করে হয়, সেটিকে যেখানে যত দূতাবাস আসে সেই দূতাবাসের কর্মকর্তা এবং জাপানের সকল মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ সকল বিজনেসম্যান, জাপানি বিজনেসদের মাঝে বাংলাদেশের পয়লা বৈশাখ কেমন সেটিকে তুলে ধরার জন্য আমরা আজকের এই আয়োজন করেছি। এটি দূতাবাসের প্রথমবারের মতো একটি পিঠা উৎসব, বাংলাদেশের পিঠা উৎসব কী জিনিস সেটিও যাতে প্রচার পায়, আমাদের কালচার প্রচার পায়, সেটাকে সম্প্রসারণের জন্যই মূলত আজকের এই আয়োজন।
0: চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রচুর সুস্বাদু খাবার সহ পিঠা উৎসবের অনুষ্ঠানে আজ অনেক অতিথি সমবেত হয়েছেন। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত ছিল আজকের অনুষ্ঠান স্থল। রঙিন পোশাকে সজ্জিত মানুষের মুখে ছিল অফুরান হাসি। আগত অতিথিবৃন্দ বাংলা নববর্ষের এই আয়োজনে একত্রিত হয়ে একটি উষ্ণ ও প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেন। জাপান এবং বাংলাদেশ উভয় দেশের জন্য নতুন বছরটি আরও সাফল্যময় হোক, এই প্রত্যাশা নিয়ে পিঠা উৎসব অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
8: এতক্ষণ আপনারা শুনছিলেন টোকিওর বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত পিঠা উৎসব নিয়ে একটি প্রতিবেদন। এবারে আমরা নজর দেব চিঠি ও ফেসবুক কমেন্টে। 3রা এপ্রিল ছিল আমাদের বাংলা বিভাগের 65তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে বন্ধুদের কাছ থেকে অনেক শুভেচ্ছা বার্তা পেয়েছি আমরা, যার মধ্যে বেশ কিছু বার্তা বিগত কয়েকটি আসরে পড়ে শোনানো হয়েছে। আজও হাতে আছে কিছু শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজবাড়ির গোয়ালন্দ মোড় নিমতলা থেকে বাঁধন রুদ্র তার চিঠিতে লিখেছেন,
0: শর্টওয়েভে রেডিও শোনার প্রতি আগ্রহের শুরু থেকেই রেডিও জাপানের অনুষ্ঠান শোনা আমার জীবনের একটা অংশ হয়ে গেছে। রবিবারের অনুষ্ঠানটি যেন শ্রোতাদের মেলবন্ধনের কেন্দ্রস্থল। রেডিও জাপান থেকে পাওয়া ভিউ কার্ড, অনুষ্ঠান সূচি, কথা ও কলম পত্রিকাসহ নানা রকম সামগ্রী আজও যত্ন সহকারে রেখে দিয়েছি। এগুলো মাঝে মাঝে দেখি আর স্মৃতির পাতায় হারিয়ে যাই। মনে পড়ে পুরনো শ্রোতাবন্ধুদের কথা, মনে পড়ে পুরনো কর্মীদের কথা। মানচিত্রে টোকিওকে দেখি আর ভাবি এখান থেকে ভেসে আসে আমার প্রিয় ধ্বনি। পরিপাটি, পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও বিনয়ী জাপান সব সময় আমাকে মুগ্ধ করে। আমার কাছে রেডিও জাপানের বাংলা বিভাগ কেবল একটি বেতার নয়, বরং দূর থেকে ভেসে আসা এক ভালোবাসা ও আবেগের নাম। 65 বছরের এই পথ চলা গৌরবময় এবং সার্থক। আমার বিশ্বাস এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের এই পথ চলা অব্যাহত থাকবে এবং শ্রোতাদের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
8: ঢাকা থেকে মেহেদী হাসান মামুন ফেসবুকে লিখেছেন, এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা বিভাগের অনুষ্ঠান আমার মন ছুঁয়ে যায় সবসময়। বহু বছর যাবৎ আমি সাথেই আছি ভালোবেসে। 65তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাই। বাংলা বিভাগ দীর্ঘজীবী হোক এই কামনা করছি।
0: অভিনন্দন জানিয়েছেন কবির হোসেন, সিদ্ধার্থ সরকার, শ্রীপর্ণা অধিকারী এবং আসামের পৃথ্বীরাজ পুরকায়স্থ। প্রবীণ হলেও এখনও নবীন, শুভ জন্মদিন, মন্তব্য তনুশ্রী ঘোষের। আর ফিরোজ খান লিখেছেন, বাংলা বিভাগকে শুভেচ্ছা জানাই 65 বার।
8: শ্রোতাবন্ধুর এই কথার সাথে আমি কেমন যেন জন্মদিনের কেকের ওপর 65টি প্রজ্বলিত মোমবাতির মিল পাচ্ছি।
0: হ্যাঁ দিদি, ঠিক বলেছেন, আমারও তাই মনে হচ্ছে।
8: ওদিকে অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে কলকাতা থেকে রাজর্ষী রায় লিখেছেন, বিশ্বের সকল বাঙালিকে এক সুতোয় বেঁধে রাখার জন্য ধন্যবাদ। ভবিষ্যতে অনুষ্ঠান আরও তথ্য সমৃদ্ধ হয়ে উঠুক সেই কামনা করি।
0: কলকাতার বেহালা থেকে প্রিয়ঞ্জিৎ কুমার ঘোষাল লিখেছেন, সেই 80-এর দশকের প্রথমার্ধ থেকে আমি আপনাদের সাথে যুক্ত। রেডিও জাপানের বাংলা বিভাগের সব কর্মী এবং শ্রোতাবন্ধুদের জানাই প্রাণ ঢালা অভিনন্দন।
8: অভিনন্দন জানিয়েছেন আব্দুর রাজ্জাক, মোস্তাফিজুর রহমান এবং যশোর থেকে নূর আলম। বগুড়ার সাইফুল ইসলাম লিখেছেন, প্রিয় বাংলা বিভাগের 65তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রাণ ঢালা শুভেচ্ছা জানাই। দীর্ঘ পথ চলায় সবসময় আপনাদের সঙ্গেই আছি, বাংলা বিভাগ দীর্ঘজীবী হোক। শুভেচ্ছা বার্তার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। আজও হাতে রয়ে গেল কিছু বার্তা, আগামী কোনো আসরে পড়ে শোনাব। আর প্রিয় বন্ধু মেহেরপুরের পল্লব ভট্টাচার্য, বাংলা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনার শুভেচ্ছা বার্তার ভারী সুন্দর ভিডিও ক্লিপটি আমরা সম্প্রতি পেয়েছি, ধন্যবাদ। আগামী কোনো আসরে সবাইকে পড়ে শোনাব। এবারে আমাদের ফেসবুক এবং ওয়েবসাইটে 16 এপ্রিল পোস্ট করা এক ভিডিও ক্লিপের সাথে বন্ধুদের পরিচয় করিয়ে দেওয়া যাক। এই ক্লিপের শিরোনাম হচ্ছে, হালাল ওয়াগিউর রমরমা ব্যবসায় নেতৃত্ব দিচ্ছে জাপানি প্রতিষ্ঠান। বিশ্বব্যাপী মুসলিম জনসংখ্যা বাড়ছে এবং হালাল খাবারের চাহিদাও বাড়ছে। এই প্রবণতাকে কাজে লাগিয়ে ব্যবসা করছে পশ্চিম জাপানের একটি মাংস প্রক্রিয়াজাতকারী কোম্পানি। তোকুশিমা জেলায় অবস্থিত এই কোম্পানিটি গরুর মাংস উৎপাদনের জন্য তেমন পরিচিত নয়, তবে মুসলিম দেশগুলোতে মাংস রপ্তানির 80% হয় এখান থেকে। বন্ধুরা, এই ভিডিও ক্লিপটি দেখুন এবং কেমন লাগলো জানান আমাদের। হালাল সার্টিফিকেশনের কঠোর নিয়মকানুন, যা দেশ ভেদে ভিন্ন হয়, সেই সব কিছু নিখুঁতভাবে অনুসরণ করা হয় তোকুশিমা জেলার এই কোম্পানিতে। গ্রাহকদের চাহিদার প্রতি পূর্ণ নজর দিয়ে ব্যবসা চালানো হচ্ছে। এর পেছনে যে নিষ্ঠা তা খুব প্রশংসনীয়। তো হাসান ভাই, আপনার কেমন লেগেছে এই ক্লিপটি?
0: হ্যাঁ দিদি, আমারও ভীষণ ভালো লেগেছে এবং খুবই অবাক হয়েছি এই প্রতিষ্ঠানের মালিকের দূরদর্শিতায়। এই ভদ্রলোক প্রচণ্ড পরিশ্রম করে তার প্রতিষ্ঠানকে আজকের এই চমৎকার অবস্থানে নিয়ে এসেছেন।
8: ঠিক বলেছেন। আর ক্লিপটি দেখে মোহাম্মদ আবদুল্লাহ লিখেছেন, কোম্পানিটি মুসলিম দেশগুলোতে সুনাম অর্জন করতে পেরেছে। জাপানের মাংস রপ্তানিকারকদের জন্য এটা নিশ্চয়ই একটা ভালো খবর। এবারে অন্য একটি ভিডিও ক্লিপের কথা বলছি। টোকিওর তোয়োসু পাইকারি সামুদ্রিক মাছের বাজারে বছরের প্রথম নিলামে একটি ব্লুফিন টুনা মাছ রেকর্ড সর্বোচ্চ প্রায় $32,00,000 বিক্রি হয়েছে। ১৯৯৯ সালে তথ্য নথিভুক্তি শুরুর পর থেকে এই দাম ছিল সর্বোচ্চ। মাছের দাম প্রায় $32,00,000, কল্পনা করাও কঠিন। আমার মনে আছে হাসান ভাই, 6 জানুয়ারি পোস্ট করা এই ক্লিপটি আপনি যখন প্রথম দেখলেন তখন প্রচণ্ড অবাক হয়েছিলেন। আর আমি তো দাম দেখে বিশ্বাসই করতে পারছিলাম না, একটা মাছের এত দাম নিশ্চয়ই দারুণ সুস্বাদু।
0: হ্যাঁ দিদি, শুধু অবাকই না, বলতে পারেন পিলে চমকানোর মতো অবস্থা ছিল আমার। আর যাই হোক দিদি, খুব ভালো লাগতো যদি সবাই মিলে এই মাছটা একটু খেয়ে দেখতে পারতাম।
8: নিশ্চয়ই খুব সুস্বাদু। তো যাই হোক, এবারে ফেসবুকে আমাদের বন্ধুদের করা প্রতিক্রিয়াগুলো পড়ছি। চমৎকার, জানানোর জন্য ধন্যবাদ, দারুণ খবর, ওয়াও, চমৎকার। এই মন্তব্যগুলো করেছেন যথাক্রমে সাইফুল ইসলাম, দীপক কুমার দাস এবং শামীমউদ্দিন শ্যামল। দামের ব্যাপারটা তোয়াক্কা না করে আকবর হায়দার কিরণ লিখেছেন, আমি কয়েকটা মাছ কিনতে চাই। ওদিকে পূর্ব বর্ধমানের প্রদীপ বসাক এর মধ্যে অন্য একটি দিক আবিষ্কার করেছেন। বন্ধু লিখেছেন, এই খবরটি শুধু একটি দামি মাছ বিক্রির ঘটনা নয়, বরং এটি জাপানি সমাজের ঐতিহ্য, আশা ও ইতিবাচক মানসিকতার প্রতীক। মানুষ এই মাছের স্বাদ গ্রহণ করে নতুন উদ্যম অনুভব করেছে। এটি শুধু একটি মাছের গল্প নয়, বরং সেই বিশ্বাসের কথা যা মানুষকে নতুন আশা ও শক্তি নিয়ে এগিয়ে চলার প্রেরণা যোগায়। মতামতের জন্য বন্ধুদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এবারে ছুটি ছাটা নিয়ে একটু কথা হোক।
0: হ্যাঁ দিদি, এটা এমন একটা বিষয় যা নিয়ে কথা বলতে সবসময় বেশ ভালো লাগে, তাই না অজিতা দিদি?
8: হ্যাঁ, খুব ঠিক কথা বলেছেন হাসান ভাই। আর এই মুহূর্তে যে ছুটি ছুটি ভাব জাপানে, এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। ধরুন দিন আষ্টেকের মধ্যে বেশ কয়েকটি দিন ছুটি, এতে কিন্তু দারুণ একটা ছুটির মেজাজ তৈরি হয়।
0: ঠিক বলেছেন দিদি।
8: আচ্ছা তাহলে চলুন বন্ধুদের বলে দিই ছুটির উপলক্ষগুলো কী কী। ছুটিগুলোর মধ্যে প্রথমটি ছিল 29শে এপ্রিল, সোয়া নহি বা সোয়া দিবস। জাপানের ইতিহাসে ঘটনাবহুল সোয়া যুগকে স্মরণ করার দিন এটি। এরপর 3রা মে অর্থাৎ আজ, আজ হচ্ছে কেম্পো কিনেনবি বা শাসনতন্ত্র দিবস। 1947 সালের এই দিনে জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সংবিধান বলবৎ হয়। তবে এই ছুটির দিনটি এবছর রবিবারে পড়ে যাওয়ায় জাপানি আইন অনুসারে ছুটি দেওয়া হবে পরবর্তী কর্মদিবসে।
0: আর যেহেতু 4 এবং 5 তারিখও দুটি ভিন্ন উপলক্ষে জাপানি সরকারের ছুটি, তাই শাসনতন্ত্র দিবসের ছুটিটি লোকজন পাবেন মে মাসের 6 তারিখে।
8: ঠিক তাই। আগামীকাল 4ঠা মে হচ্ছে মিদোরি নহি বা শ্যামলিমা দিবস, প্রকৃতির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন এটি।
0: আর 5ই মে হচ্ছে কদমো নহি বা শিশু দিবস উপলক্ষে সরকারি ছুটি। এই দিনে শিশুদের জন্য সুন্দর ও নিরাপদ জীবন কামনা করা হয়। এই দিনে উদযাপিত হয় তাঙ্গো নো সেকু উৎসব এবং এই উপলক্ষে শিশুপুত্রদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বেশ কিছুদিন আগে থেকেই বহু জায়গায় রঙিন কাপড় দিয়ে বানানো কার্প মাছের আকৃতির পতাকা বা কৈনুবরি টাঙানো হয়। তাছাড়া এই উপলক্ষে শিশুপুত্র থাকা বাড়িতে কাবুতো নামে পরিচিত ঐতিহ্যবাহী সামুরাই যোদ্ধাদের শিরস্ত্রাণ সাজিয়ে রাখার রেওয়াজও রয়েছে জাপানে।
8: এরকম কয়েকটা সরকারি ছুটি, এর সাথে আগে পরে মিলিয়ে আরও কয়েকটা দিন যারা ছুটি নিয়েছেন এবং সপ্তাহান্তের ছুটি যোগ করেছেন তারা কিন্তু বেশ ভালোই ছুটি পাচ্ছেন। জাপানে বছরের এই সময়ে না শীত না গরম, খুব আরামদায়ক তাপমাত্রা থাকে, আর এই সময়টা হচ্ছে ভ্রমণের জন্য চমৎকার সময়। বলাই বাহুল্য বহু লোক বেরিয়ে পড়েন বেড়াতে। তো এদিকে কথায় কথায় আসরের সময় ফুরিয়ে এলো। বন্ধুরা, আজকের এই অনুষ্ঠান কেমন লাগলো জানার অপেক্ষায় রইলাম। আশা করছি আগামী সপ্তাহেও আপনারা আমাদের অনুষ্ঠান শুনবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
0: সায়োনারা।

শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়াল জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 5ই মে মঙ্গলবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। জাপান ও অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দ অর্থনৈতিক নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতার রূপরেখা তুলে ধরে একটি যৌথ ঘোষণাপত্র জারি করেছেন। প্রধানত জ্বালানি, অত্যাবশ্যকীয় খনিজ, খাদ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পদের সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করার ওপর এতে মনোনিবেশ করা হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী তাকায়চি সানায় সোমবার তার অস্ট্রেলীয় প্রতিপক্ষ অ্যান্থনি আলবানিজের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। প্রায় 90 মিনিট ব্যাপী এই শীর্ষ সম্মেলনটি অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকের শুরুতে তাকাইচি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমশ জটিল ও গুরুতর হয়ে উঠেছে। তিনি বলেন, এ কারণে বহু বছর ধরে সমমনা দেশগুলোর মধ্যে সহযোগিতার গুরুত্বের ওপর তিনি জোর দিয়ে আসছেন। তিনি এ ধরনের সহযোগিতার ক্ষেত্রে অস্ট্রেলিয়াকে শীর্ষস্থানীয় দেশ হিসেবে বর্ণনা করেন। তাকাইচি আরও বলেন, হালনাগাদকৃত মুক্ত ও উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় পরিকল্পনার অধীনে জাপান ও অস্ট্রেলিয়া আঞ্চলিক স্থিতিশীলতায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে তার প্রত্যাশা। তারা নিরাপত্তা সহযোগিতা নিয়েও আলোচনা করেন। জাপানের নৌ আত্মরক্ষা বাহিনীর উন্নত মোগামি শ্রেণীর জাহাজের ওপর ভিত্তি করে তাদের দেশ দুটি নতুন অস্ট্রেলিয়ান ফ্রিগেটের যৌথ উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে বলেও তারা নিশ্চিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী থেকে জাহাজগুলো সরিয়ে নেয়ার জন্য তার ভাষানুযায়ী একটি মানবিক প্রক্রিয়ার প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে ইরান জানিয়েছে যে চলমান সংঘাত নিরসনে তাদের সাম্প্রতিক প্রস্তাবের প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প রবিবার লিখেছেন যে মধ্যপ্রাচ্যের সময় অনুযায়ী সোমবার সকাল থেকে হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলো সরিয়ে নেয়ার কাজ শুরু হবে। ট্রাম্প এই প্রক্রিয়ার নাম দিয়েছেন প্রজেক্ট ফ্রিডম। তিনি বলেন, এর লক্ষ্য হল মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির সঙ্গে জড়িত নয় এমন অঞ্চলের জাহাজগুলোকে সাহায্য করা। তিনি আরও বলেন, যদি কোনোভাবে এই মানবিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা হয় তবে দুর্ভাগ্যবশত সেই হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক করে বলেছেন যে হরমুজ প্রণালীতে আমেরিকার যে কোনো হস্তক্ষেপ যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এদিকে ইরানের তাসনিম সংবাদ সংস্থা এর আগে জানিয়েছিল যে ইরান এই সংঘাত নিরসনে 14 দফা প্রস্তাব পেশ করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম রবিবার সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে তাদের প্রতিক্রিয়া পাঠিয়েছে। তাদের দেয়া জবাব বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে বলে এতে আরও বলা হয়।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাসের 7টি সদস্য রাষ্ট্র ঘোষণা করেছে যে তারা জুন মাসে তাদের দৈনিক উৎপাদনের কোটা 1,80,000 ব্যারেলেরও বেশি বৃদ্ধি করবে। সংযুক্ত আরব আমিরাত জোট থেকে বেরে হয়ে যাওয়ার পর এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। সৌদি আরব ও রাশিয়াসহ দেশগুলো রবিবার একটি অনলাইন বৈঠকের পর এক বিবৃতি জারি করেছে। দৈনিক উৎপাদনের কোটা 1,88,000 ব্যারেল বৃদ্ধি করা হবে বলে তারা জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে যে শুক্রবার পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন বা ওপেক এবং ওপেক প্লাস থেকে তারা বেরিয়ে যাবে। রবিবারের বৈঠকে তারা অংশ নেয়নি। গোষ্ঠীটি মে মাসের জন্য দৈনিক 2,06,000 ব্যারেল তেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। 7টি দেশ জানিয়েছে যে তারা বাজারের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন অব্যাহত রাখবে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু পারস্য উপসাগরে থাকা জাহাজগুলোকে যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে অতিক্রম করার সুযোগ দেওয়ার জন্য তার ইরানি প্রতিপক্ষকে পুনরায় আহ্বান জানিয়েছেন। পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া সফরকালে মোতেগি জাপানের স্থানীয় সময় রবিবার ভোরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোনে কথা বলেন। ইরানের অনুরোধে এই আলোচনা অনুষ্ঠিত হয় এবং তা প্রায় 20 মিনিট স্থায়ী হয়েছিল। আরাকচি মোতেগিকে তার দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত এবং ওয়াশিংটনের সঙ্গে সাম্প্রতিক আলোচনা সহ চলমান পরিস্থিতি সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন। মোতেগি এরপর বলেন যে যুদ্ধবিরতি বজায় থাকবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা শীঘ্রই পুনরায় শুরু হয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছবে বলে জাপানের দৃঢ় আশা। তিনি ইরানের প্রতি সর্বোচ্চ নমনীয়তা প্রদর্শনেরও আহ্বান জানান। মোতেগি আরও বলেন যে হরমুজ প্রণালী দিয়ে সব দেশের জাহাজ যাতে অবাধে ও নিরাপদে চলাচল করতে পারে তা নিশ্চিত করার উপর গুরুত্ব দেয় জাপান। রবিবার ঐতিহ্যবাহী জাপানি ষাঁড়ের লড়াই দেখতে নিগাতা জেলার একটি শহরে দর্শনার্থীরা ভিড় করেছিলেন। এই প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ বিমূর্ত সাংস্কৃতিক সম্পত্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। মধ্য জাপানের ওজিয়া এবং নাগাওকা শহরে প্রতি বছর এই মৌসুমে বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ওজিয়া রবিবার 36টি ষাঁড় নিয়ে এবছরের প্রথম খেলার আয়োজন করেছিল। এই খেলায় দুটি ষাঁড় মুখোমুখি হয় এবং তাদের তত্ত্বাবধায়কদের উৎসাহব্যঞ্জক চিৎকারের মধ্যে শিঙে শিং লাগিয়ে একে অপরকে চেপে ধরে। পশুদের আঘাত পাওয়া থেকে বাঁচাতে প্রতিটি লড়াই ড্র করে শেষ করা হয়। প্রায় 1,000 জন সমবেত হয়েছিলেন। 80 কোঠায় বয়স এক দর্শনার্থী বলেন তিনি প্রথমবারের মতোই খেলা দেখছেন এবং লড়াইয়ের সময় তীব্র উত্তেজনা সত্যি অনুভব করতে পেরেছেন। শহরটি নভেম্বর মাস পর্যন্ত প্রতি মাসে একটি করে টুর্নামেন্টের আয়োজন করবে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা। আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়। শুনছেন স্যাটেলাইটেও।

0: কেমন আছেন শ্রোতা বন্ধু, স্বাগত জানাচ্ছি এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের আরো একটি আসরে। সঙ্গে আছি আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর আমি হিরক খান। আপনাদের সঙ্গে আমিও বিভোর হব জাপানি শেখার আনন্দে।
0: আজ এ আসরের দশম পাঠে আমরা শিখব কিভাবে জাপানিতে কোনো পণ্যের মূল্য জিজ্ঞেস করতে হয়।
1: নাট্যাংশের মাধ্যমে তুলে ধরা জাপানি কথাবার্তায় আমাদের মূল চরিত্র হচ্ছে ভিয়েতনাম থেকে জাপানে পড়তে আসা শিক্ষার্থী তাম। আজ সে তার বান্ধবী আয়াকার সঙ্গে একটি ইলেকট্রনিক্স পণ্যের দোকানে এসেছে। তাম একটি হেয়ার ড্রায়ার কিনতে চায়।
0: তাহলে চলুন শুনি দশম পাঠের কথাবার্তা।
2: すごいでしょ。これはサラサラヘア。これはツヤが出るタイプ。へえ、いくらですか？セールって書いてある。聞いてみよう。すみません。このドライヤーはいくらですか？
3: 9900円です。
2: え、高すぎます。
0: এবার কথোপকথনের প্রতিটি বাক্য বোঝার চেষ্টা করা যাক।
1: দোকানের শেলফে বিচিত্র রকমের হেয়ার ড্রায়ার দেখে তাম অবাক হয়ে যায়।
0: অনেক হেয়ার ড্রায়ার আছে দেখছি।
1: আয়াকা তখন বলে,
0: দারুন তাই না?
1: এরপর বিভিন্ন রকম হেয়ার ড্রায়ার তামকে দেখালো সে।
0: এটা আপনার চুলকে করবে সিল্কের মতো মসৃণ। আর এটা দিয়ে চুল হবে ঝলমলে।
1: তাম জানতে চায়,
0: এটার দাম কত?
1: আয়াকা এটার গায়ে কত মূল্য লেখা আছে তা দেখতে লাগলো, কিন্তু এতে কেবল লাল রঙে লেখা রয়েছে যে এই মডেলের হেয়ার ড্রায়ারে এখন মূল্য ছাড় চলছে।
0: এতে সেল চলছে বলে লেখা আছে। জিজ্ঞেস করে দেখা যাক।
1: তাম একজন দোকানির দৃষ্টি আকর্ষণ করল।
0: মাফ করবেন, একটু শুনুন,
2: このドライヤーはいくらですか？
0: えヘアドライヤーの দাম কত?
1: দোকানী উত্তরে বললেন,
3: 9900 円です。
0: 9900円。
1: তাম বিস্মিত হয়ে বলল,
2: え、高すぎます。
0: え、とでき অনেক দাম।
1: তাম ヘアドライヤーの মূল্য জিজ্ঞেস করতে সক্ষম হলেও দুর্ভাগ্যবশত সেই মূল্য ছিল তার বাজেটের বাইরে।
0: আজকের মূল বাক্য হচ্ছে এই হেয়ার ড্রায়ারের দাম কত।
2: このドライヤーはいくらですか?
0: এই ধাঁচের বাক্য একবার শিখে নিলে আপনি বাজারে গিয়ে কোনো পণ্যের দাম জিজ্ঞেস করতে পারবেন। মূল বাক্যটি এবার বিশ্লেষণ করা যাক।
4: この
0: অর্থ হলো এই,
4: ড্রায়ার
0: মানে হেয়ার ড্রায়ার, আর এটাই বাক্যের মূল প্রসঙ্গ বলে এর পরে বসেছে পার্টিকেল
4: ওয়া,
0: তারপর আছে প্রশ্নবোধক শব্দ
4: ইকুরা
0: অর্থাৎ কত। এবারে আজকের মূল পয়েন্ট, কোনো পণ্যের দাম জানতে হলে বলুন
4: ইকুরা দেসকা
0: অর্থাৎ কত বা দাম কত।
1: বুঝলাম, শুধু যা করতে হবে তা হল কাঙ্ক্ষিত পণ্যটির দিকে ইশারা করে জিজ্ঞেস করা, ইকুরা দেসকা।
0: ঠিক ধরেছেন। আর এর সঙ্গে জুড়ে দিতে পারেন আগে শেখা এটা ওটা সেটা,
4: করে সরে আরে
0: ইত্যাদি। যেমন
4: করে ওয়া ইকুরা দেসকা
0: অর্থাৎ এটার দাম কত। আবার যদি পণ্যটির নাম জানা থাকে সেক্ষেত্রে
4: করে সরে আরে
0: ইত্যাদি নির্দেশক সর্বনাম ব্যবহারের পরিবর্তে
4: কোনো সোনো আনো
0: এই নির্দেশক বিশেষণগুলো দরকার মতো বেছে নিন এবং সঙ্গে পণ্যটির নাম জুড়ে দিন।
1: বুঝতে পারলাম, এভাবেই গঠিত হয়েছে আজকের মূল বাক্য, এই হেয়ার ড্রায়ারের দাম কত, কোনো দোরাইয়া ওয়া ইকুরা দেসকা। শ্রোতা বন্ধু এবার শুনে শুনে শব্দ করে বলুন
4: ইকুরা দেসকা, কোনো দোরাইয়া ওয়া ইকুরা দেসকা।

0: আচ্ছা, এবার চলুন আরেকটি কথোপকথন শুনি। এক দোকানে গ্রাহক একটি পণ্যের দাম জিজ্ঞেস করছে দোকানিকে।
1: সুমিমাসেন, কোনো সুইহানকি ওয়া ইকুরা দেসু কা?
2: 8700円 দেসু।
0: কথাবার্তাগুলো ব্যাখ্যা করা যাক।
1: সুমিমাসেন,
3: মাফ করবেন,
1: কোনো সুইহানকি ওয়া ইকুরা দেসু কা?
3: এই রাইস কুকারের দাম কত?
4: সুইহানকি
0: মানে হলো রাইস কুকার।
2: 8700円 দেসু।
3: 8700円।
4: এন,
0: এটা হচ্ছে জাপানের মুদ্রা ইয়েন।
3: বন্ধুরা শুনে শুনে বলুন,
5: ইকুরা দেসু কা? কোনো সুইহানকি ওয়া ইকুরা দেসু কা? সুমিমাসেন, কোনো সুইহানকি ওয়া ইকুরা দেসু কা?
0: এবারে আরো শিখি পর্ব। আজকের সংলাপে আলোচ্য বিষয় ছিল মূল্য। মূল্য প্রকাশ করতে হয় সংখ্যা দিয়ে। ইতোপূর্বে আমরা দশ পর্যন্ত গুনতে শিখেছি। এবার আরও বড় সংখ্যা বলার উপায় শিখব। প্রথমেই দুই অঙ্কের সংখ্যা শেখা যাক। দশকের গুণিতক অর্থাৎ 20, 30 ইত্যাদি প্রকাশ করতে 2 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যার পরে 10 অর্থাৎ
4: জু
0: লাগিয়ে দিন।
3: তার মানে যদি 20 বা 20 বলতে চান, তাহলে প্রথমে বলুন 2-এর জাপানি নি এবং এর সঙ্গে বলুন 10-এর জাপানি জু। ফলে 20 বা 20 কথাটির জাপানি হবে নি জু।
0: 10 থেকে 90 পর্যন্ত পূর্ণ দশকগুলোর জাপানি হচ্ছে
4: জু, নিজু, সানজু, ইয়োনজু, গোজু, রোকুজু, নানাজু, হাচিজু, কিউজু।
0: এবারে 3 অঙ্কের সংখ্যা 100 বা 100 এর জাপানি হচ্ছে
4: হ্যাক।
0: আর ঠিক আগের মতোই 100-এর গুণিতক প্রকাশ করতে হলে 2 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যার সঙ্গে জুড়ে দিন শত বা
4: হ্যাক।
3: কাজেই 200 কথাটির জাপানি হবে নি এর সঙ্গে হিয়াকু, তাহলে দাঁড়াচ্ছে নি হিয়াকু।
0: ঠিকই বলেছেন, তবে কয়েকটি ক্ষেত্রে উচ্চারণে কিছুটা রদবদল ঘটে। যেমন 300-এর উচ্চারণ
4: সামব্যাক,
0: 600 উচ্চারিত হয়
4: রোপ্যাক,
0: আর 800-এর উচ্চারণ
4: হাপ্যাক।
0: এবারে 1000 প্রসঙ্গ, 1000 বা 1000 হচ্ছে
4: সেন।
3: তাহলে 2000 বলতে হলে নি এবং সেন একসঙ্গে জুড়ে দিয়ে নিসেন বলবো, তাই না?
0: হ্যাঁ, ঠিক তাই। তবে এখানেও কয়েকটি ক্ষেত্রে উচ্চারণে রদবদল ঘটে থাকে। 3000 কথাটির উচ্চারণ
4: সানজেং,
0: 8000 হয়ে যায়
4: হাসেং।
3: সময় হল এবার হারুসানের পরামর্শের ঝুলিতে কি আছে তা জেনে নেবার। এতে আজ কথা হবে জাপানে প্রচলিত কাগজের নোট ও ধাতব মুদ্রা নিয়ে।
0: জাপানে 4টি মূল্যমানের কাগজের নোট প্রচলিত আছে, 1000, 2000, 5000 এবং 10000 ইয়েন নোট।
3: দিদি, আমি আরেকটা ব্যাপার খেয়াল করেছি, তা হলো জাপানে পুরনো ময়লা বা ছেঁড়া ফাটা নোট চোখে পড়ে না কখনোই।
0: আপনি ঠিকই লক্ষ্য করেছেন হিরকসান। এর কারণ হলো জাপানের কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অব জাপান, সামান্যতম পুরনো বা ময়লা নোট খুব দ্রুত বাজার থেকে তুলে নিয়ে ধ্বংস করে ফেলে এবং এগুলোর বিনিময়ে নতুন নোট বাজারে ছাড়ে। 1000 এবং 5000 ইয়েনের নোটগুলো বাজার থেকে 1-2 বছর পরপর তুলে নিয়ে আনকোরা নোট ছাড়া হয়। এবারে ধাতব মুদ্রা বা কয়েন প্রসঙ্গে জানাই, জাপানে 6টি মূল্যমানের ধাতব মুদ্রা প্রচলিত আছে, 1 ইয়েন, 5, 10, 50, 100 এবং 500 ইয়েন। ভেন্ডিং মেশিনে 1 ইয়েন এবং 5 ইয়েন মূল্যমানের ধাতব কয়েন ব্যবহার করা যায় না। বন্ধুরা, কেমন লাগলো সহজে জাপানি ভাষার আজকের পাঠ?
3: জানাবেন কিন্তু, আর আগামী আসর শোনার আমন্ত্রণ রইল।